0: টোল ফ্রি নম্বর 14454 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করি পারিবে।
1: কোন রিমা ঘরে সোলার লগাই দেল?
2: হ্যাঁ মধুপা, এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি।
1: চিন্তা নাহি মানে?
2: হ্যাঁ অপা, সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চি যিব।
1: সত্যরে?
2: খালি সেতিকি নু হ্যাঁ অপা, সৌর শক্তি ব্যবহার করলে পরিবেশ বি সুরক্ষিত রহিব।
3: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্যঘর যোজনায় কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্যঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
4: শ্রোতা বন্ধু, আপনমানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী পুরী কেন্দ্ররু 103.4 FM রে। বর্তমান প্রচার করুছু সূচনা এবং ওড়িয়া ও হিন্দি কথাচিত্রর গীতকু নেই কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি। এক বিশেষ সূচনা, ভারত সরকারঙ্ক মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রণালয় দ্বারা

শ্রোতাবন্ধু, এইটি শেষ করুছু কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি আকাশবাণী পুরী। বর্তমান প্রচার করুছু বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম এই কিছুক্ষণ মধ্যে।

0: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 FM মাধ্যমে।
1: যেতবেলে দেখিব ঘরে এসি ফ্যান সবু চলিথিব।
2: ওহো মা, তোমার প্রতি কথারে টেনশন।
1: ইলেকট্রিক বিল কেতে আসুছে জানিছো?
2: দেখ মা, ঘরে সোলার লগে দিলে চিন্তা যিব।
1: হ্যাঁ, সেইটা যেমতি মাগণারে হই যিব।
2: জানি না কি সরকার পরে এতিপে সাবসিডি দেউছন্তি।

0: শ্রোতা বন্ধু শুনুলে কার্যক্রম যুববাণী প্রযোজনা করে দিলীপ কুমার নায়ক এবং উপস্থাপনা করে অঙ্কিতা ত্রিপাঠী এবং সিপ্রা মিশ্র।
1: আম রাজা বাবুঙ্কর যেতেবেলে দেখিব ঘরে এসি ফ্যান সবু চলিথিব।
2: ওহো মা, তোমার প্রতি কথারে টেনশন।
1: ইলেকট্রিক বিল কেতে আসুছে জানিছো?
2: দেখ মা, ঘরে সোলার লগে দিলে চিন্তা যাব।
1: হ্যাঁ, সেইটা যেমতি মাগণারে হই যাব।
2: জানি না কি সরকার পরা এতিপে সাবসিডি দেউছন্তি।
3: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।

শ্রোতাবন্ধু, চলিত সান্ধ্য অধিবেশনক স্বাগত করুছি মু স্বপন। স্টুডিও ঘড়িতে সময় বর্তমান 6:06। চলিত অধিবেশনক আগে নেওয়া পূর্ব কহি রখুছু, আজি সন্ধ্যায় প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রমর সূচনা শুনবে। 6:10 এক ওড়িয়া ভক্তি সঙ্গীত কণ্ঠশিল্পী রূপক কুমার পরিড়াঙ্ক কণ্ঠর। 6:15 প্রচার করিবু এক দেশাত্মবোধক।

0: শ্রোতা বন্ধু শুনেছিলে উৎকল কোরাল গ্রুপ কলাকার মানক দ্বারা পরিবেশিত দেশাত্মবোধক সঙ্গীত।
1: কম সুধারে লোন দরকার, তাবি অ্যাপরে বাহা ফসিলা অজনা আপনার দূরেই রুহন্তু।
2: আরবিআই কহে
1: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
3: সাবিত্রী মো অফিস যাউছি,
4: নিয়া এ মাসর ইলেকট্রি বিল ভরি দব।
3: বাপরে এত টাকা?
4: মু তো কহুচি সোলার প্যানেল লগাই দবা, মাসকু 300 ইউনিট পর্যন্ত বিল বঞ্চি যিব।
3: সেথিরে কেতে খরচ হেব জানিছ?
4: কাই চিন্তা করুছ? সরকার সেথিপে সাবসিডি দেউছন্তি পরা।
5: আজ্ঞা হ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।

শ্রোতাবন্ধু বর্তমান প্রচার করুছু কেতোটি ওড়িয়া কথাচিত্রের গীত, তেবে প্রথমে শুণন্তু কণ্ঠশিল্পী বাবু শানক কণ্ঠরু। কথাচিত্র রয়েছে লভ মাস্টার।

0: ভারতীয় বায়ুসেনা পক্ষের এক মারুন বেরেট দীক্ষান্ত পরেড অনুষ্ঠিত হয়েছে। এসহ বায়ুসেনার স্বতন্ত্র সেনা আধিকারী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পরেডে বায়ুসেনার আসিষ্টাট চিফ অফ এয়ার স্টাফ অপরেশন স্পেস এয়ার ভাইস মার্শাল রাহুল গুপ্তা মুখ্য অতিথি ভাবে যোগদে অভিবাদন গ্রহণ করে প্রশিক্ষণ শেষ করে গরুড় কমাণ্ড শ্রী গুপ্তা অভিনন্দন জনাই। পরবর্তী সময়ের সুরক্ষা আহ্বানর মোকাবিলা স্বতন্ত্র সেনার দক্ষতা নিরন্তর ভাবে বজায় রাখা উপরে শ্রী গুপ্তা গুরুত্ব প্রদান করেছেন। দিল্লির জামিয়ানগর অঞ্চলের জনে দলিত মহিলাকে অপহরণ গণদুষ্কর্ম এবং ধর্মান্তরীকরণ করা অভিযোগ জাতীয় মহিলা কমিশন নিজ আড়ু বিচারপ্রাই গ্রহণ করেছেন। এ সংক্রান্ত গণমাধ্যম রিপোর্ট আধারে কমিশন এই নিষ্পত্তি। কমিশনর অধ্যক্ষ বিজয়া রাহতকর ঘটনার তদন্ত এবং সময়োচিত কার্যানুষ্ঠান গ্রহণ করা দিল্লি পুলিশ কমিশনরক নির্দেশ দিয়েছেন। সাত দিন মধ্যে বিস্তৃত কার্যানুষ্ঠান গ্রহণ রিপোর্ট দাখল করা কমিশনর অধ্যক্ষ শ্রীমতী রাহতকর চিঠি মাধ্যমে কমিশনরক কহিছন্তি। রাজস্থানের দাণ্ডেওয়াল অঞ্চলের অয়েল ইন্ডিয়া লিমিটেড এক নূতন গ্যাস ক্ষেত্র সন্ধান করেছে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সূচনা দিয়েছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী পুরী কহিছেন, দেশের ঘরোই শক্তি উৎপাদনক সুদৃঢ় করবার সহায়ক হব। শক্তি ক্ষেত্রে আত্মনির্ভর ভারত অভিযান অধিক ত্বরান্বিত হব বলে মন্ত্রী শ্রী পুরী আশা ব্যক্ত করেছেন। ভারতীয় সূচনা সেবার অবসরপ্রাপ্ত অধিকারী ত্রিলোক্ষী নাথকর আজ নূয়াদিল্লীঠে পরলোক হয়েছে। তাঁর 79 বর্ষ বয়স হয়েছিল। সে গত কিছুদিন ধরে অসুস্থ লে দীর্ঘ বর্ষ ধরে আকাশবাণীর সম্বাদ সম্পাদক ভাবে শ্রী নাথ কাজ করে। আইপিএল ক্রিকেটরে অল্প সময় পরে পঞ্জাব কিংস এবং লক্ষ্ণৌ সুপর জায়ান্টস মধ্যে ম্যাচ খেলা যাব। লক্ষ্ণৌর একনা ক্রিকেট স্টাডিয়ামে খেলা এই ম্যাচে টস জিতি পঞ্জাব কিংস বোলিং করা নিষ্পত্তি নিয়েছে। ভারতীয় পানিপাগ বিভাগ দেইতিবা সূচনা অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ দক্ষিণ পশ্চিম আরব সাগর কেতেক অঞ্চল, দক্ষিণ পূর্ব আরব সাগর অধিকাংশ ভাগ, কোমরিন অঞ্চল, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগর সমেত আন্ডামান সাগর অধিকাংশ অঞ্চলকে অগ্রসর হয়েছে। আসন্তা 27 তারিখ পর্যন্ত কেরলের কেতেক অঞ্চলের প্রবল বর্ষা হওয়া নেই পানিপাগ বিভাগ আকলন করেছে। এথিপাই রাজ্যের 9টি জেলাকে আসন্তা সোমবার পর্যন্ত সতর্ক সূচনা জারি করা। কেরল, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপ উপকূলবর্তী সমুদ্র মধ্যকু আসন্তা 27 তারিখ পর্যন্ত নযিবাকু মৎস্যজীবীঙ্কু পানিপাগ বিভাগ পরামর্শ দেইছি। মুখ্য সংবাদগুড়িক পুনিথরে। নূয়াদিল্লীরে প্রধানমন্ত্রীঙ্কো সহ আমেরিকা বৈদেশিক মন্ত্রীঙ্কো সাক্ষাৎ আলোচনা, দ্বিপাক্ষিক সহভাগিতা এবং বৈশ্বিক শান্তি ও সুরক্ষা নেই হয়েছে মত বিনিময়। ভিভিজি রামজি আইন অধীনে চিঠা নিয়মাবলী জারি কলে সরকার। আসন্তা মাস 21 তারিখ সুদ্ধা জনসাধারণ মতামত সময়সীমা ধার্য। চীনর কোইলা খনি বিস্ফোরণ ঘটনার 90 বৃদ্ধি পাইলা মৃত্যু সংখ্যা এবং আইপিএল ক্রিকেট আজর ম্যাচে টস জিতি লক্ষ্ণৌ সুপর জায়ান্টসকে ব্যাটিং করা আমন্ত্রণ কলা পঞ্জাব কিংস। সংবাদ শেষ হলো।
1: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র।
2: সুদূররু সদর অপহঞ্চ অঞ্চলর স্বর, উৎসব মহোৎসব, সভাসমিতি সমারোহ, প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নেই আঞ্চলিক সম্বাদ বিভাগ পক্ষরু প্রস্তুত করুছু জিল্লা হালচাল। আজ জিল্লা হালচালে শুনন্তু ভদ্রক জিল্লা সম্পর্কে তথ্য দেইছন্তি আম ভদ্রক সংবাদদাতা অশোক কুমার নায়ক ও উপস্থাপনারে মু আশুতোষ পতি। রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী নির্দেশক্রমে স্বতন্ত্র সঘন ভোটর তালিকা সংশোধন বা এসআইআর 2026 সম্পর্কিত এক সর্বদলীয় বৈঠক ভদ্রক জিল্লাপাল তথা জিল্লা নির্বাচন অধিকারী দিলীপ রাউতরায় অধ্যক্ষতার জিল্লাপাঙ্ক কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে যাই। এ সম্পর্কে ভদ্রক জিল্লাপাল দিলীপ রাউতরায় আকাশবাণী সূচনা দিয়েছেন।
3: আম রাজ্যের স্পেশাল ইন্টেনসিভ রিভিজন আরম্ভ করা নিষ্পতি নিয়েছে 1 জুলাই, অর্থাৎ 1 জুলাই যে 18 বর্ষ হয়েছিল সে নিজ না পঞ্জীকৃত করতু এবং এথিপাই আমি প্রাক প্রস্তুতি আরম্ভ করছু। সবু লেভেল ট্রেনিং ব্যবস্থা করা যাচ্ছি এবং ট্রেনিং পরে মে 29 তারিখ রু জুন 28 পর্যন্ত বুথ লেভেল অফিসর্স মানে বিএলও যাকে আমি কৌছি বুথ লেভেল অফিসর্স মানে সে এনুমেরেসন ফর্মস নিয়ে যাবে, দুই দুটি এনুমেরেসন ফর্মস নেবে এবং আপন মানে ভোটার হিসাবে সে এনুমেরেসন ফর্ম কু আপনার রক্ষিকি তাদের আপনার যা যা তথ্য দেওয়া কথা তাকে ফিল আপ করি দেবে এবং এতে কেবল যে আপনার বুথ লেভেল অফিসর্স নুহ রাজনৈতিক দল মানে

শ্রোতা বন্ধু আজির কার্যক্রম কু প্রযোজনা এবং পরিচালনা করে দুর্গা মাঝি এবং উপস্থাপনার আমি থিলু মু নিহার বালা পট্টনায়ক এবং মু বিজয়লক্ষ্মী পত্রী আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু নমস্কার।

শ্রোতা বন্ধু, গীতটি শুনুথিলে মেহুনা কথাচিত্ররু এবং পরবর্তী গীতটি শুনন্তু। কথাচিত্র রহিছি বিবি এবং কণ্ঠরে সাজিছন্তি আঞ্জন।

শ্রোতা বন্ধু, গীতটি শুনুলে বেবি কথাচিত্রু। এথর গীতটি শুণন্তু বাগি কথাচিত্রু। কণ্ঠদান করেছেন কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর এবং মিট ব্রদর্স।

শ্রোতবন্ধু, গীতটি শুনুথিলে হিন্দি কথাচিত্র থিলা বাগি এবং পরবর্তী কথাচিত্র গীতটি শুনন্তু বেশরম। কণ্ঠদান করিছন্তি সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল, সঙ্গীতরে সজিছন্তি ললিত পণ্ডিত এবং গীতরচনা করিছন্তি গীতিকার নিখত খান।

শ্রোতা বন্ধু, পরবর্তী হিন্দি কথাচিত্র গীতটি শুনন্তু। যুগলকণ্ঠে সাজিছন্তি রাম সম্পত এবং ঋতুরাজ মহান্তি। কথাচিত্র রয়েছে বঙ্গিস্তান।

শ্রোতাবন্ধু, এথর হিন্দি গীতটি শুণন্তু কুমার সানু এবং অলকা ইয়াগ্নিক কণ্ঠর। সঙ্গীতরে সাজিছন্তি অনু মল্লিক আনন্দ বক্সী গীত রচনার। কথাচিত্র রয়েছে আরজু।

0: শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে।
1: মো অফিস যাচ্ছি
2: নিয়া, এ মাসর ইলেকট্রি বিল ভরি দব।
1: বাপরে এতে টাকা?
2: মু তো কহুচি সোলার প্যানেল লগাই দবা, মাসকু 300 ইউনিট পর্যন্ত বিল বঞ্চি যিব।
1: সেথিরে কেতে খরচ হেব জানিছ?
2: কাই চিন্তা করুছ, সরকার সেথিপে সাবসিডি দেউছন্তি পরা।
3: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্যঘর যোজনায় কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্যঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
0: শ্রোতা বন্ধু কার্যক্রমে সময় হয়েছে শুণবা কতোটি হিন্দি ভক্তি সঙ্গীত। তেবে প্রথম হিন্দি ভক্তি সঙ্গীতটি শুণন্তু, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরক কণ্ঠর। সঙ্গীতরে সাজিছন্তি হৃদয়নাথ মঙ্গেশকর এবং গীত রচনা করছন্তি গীতিকার পণ্ডিত নরেন্দ্র শর্মা। শুণন্তু হিন্দি ভক্তি সঙ্গীত।

শ্রোতা বন্ধু, শ্রীজগন্নাথঙ্ক ভজনটি শুণুলে কণ্ঠশিল্পী তৃপ্তি দাসঙ্ক কণ্ঠরু। পরবর্তী শ্রীজগন্নাথঙ্ক ভজন শুণন্তু গৌরহরি দলাইঙ্ক গীত রচনারু। কণ্ঠরে পরিবেশন করছেন কণ্ঠশিল্পী দিবাকর মহান্তি।

0: and runs set by Lucknow Super Giants in Lucknow. Punjab Kings made 200 for 3 in 18 overs. Earlier, Punjab Kings won the toss and opted to bowl. Put into bat, Lucknow Super Giants posted 196 runs for the loss of 6 wickets in stipulated 20 overs. And that is the end of this news bulletin.
1: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্র প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে স্টুডিও ঘড়ি সময় বর্তমান 11:10 চলিত সন্ধ্যা অধিবেশনকু এইটি বিরাম ঘোষণা করা পূর্ব কহি রখুছু আগামীকাল প্রাতঃ অধিবেশনের প্রচারিত হওয়ার কার্যক্রমের সূচনা আগামীকাল প্রাতঃ 6:05 শুণবে ভক্তি নৈবেদ্যর কার্যক্রম আরাধনা সকাল 6:40 প্রচার করবু গোস্বামী তুলসীদাসঙ্ক বিরচিত শ্রীরামচরিত মানস ভাগ সংখ্যা শুণবে 85 সকাল 7:25 প্রচার করবু কার্যক্রম ইটিকিলি মিটিকিলি দিন 10টায় প্রচার করবু সূচনা এবং মধুমূর্ছনার কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি শ্রোতাবন্ধু শুণিলে আগামীকাল প্রাতঃ অধিবেশনের প্রচারিত হওয়ার কার্যক্রমের সূচনা বর্তমান কহি রখুছু পাণিপাগর সূচনা ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ কেন্দ্রর সূচনা অনুসারে আসন্তা 24 ঘণ্টা মধ্যে পুরী খোর্ধা নয়াগড় গঞ্জাম এবং গজপতি জেলার গোটিয়ে কিংবা দুইটি স্থানের স্বল্পর মধ্যম ধরনের বর্ষা হবার সম্ভাবনা রয়েছে এই সময়ের বিজুড়ি ঘড়ঘড়ি সহ পবনর বেগ 40-50 কিলোমিটর প্রতি ঘণ্টা বহিবার সম্ভাবনা রয়েছে এবং ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই শ্রোতাবন্ধু শুণিলে পাণিপাগর সূচনা চলিত অধিবেশনক এইটি বিরাম ঘোষণা করুছু আগামীকাল প্রাতঃ 5:53 পুনঃ অভিবাদন জনাইবু সেতবে যাই বিদায় দিও শুভরাত্রি জয় হিন্দ।